0: হ্যালো, ফোনিন আপনি পছন্দ?
1: হ্যালো, ফোনিন আপনি পছন্দ? আকাশবাণী ভুজ?
0: হ্যাঁ জি, আকাশবাণী ভুজ।
1: মুন্দ্রা তালুকা না দশালপুর পৌঁছি কি কল্যাণ গাঢ় বলুন তো।
0: জি জি, কল্যাণ ভাই কেম ছো?
1: বস শান্তি যে, তুমি কেম ছো?
0: বস একদম মজামাঁ।
1: 15 ઓગસ્ટ ની શુભેચ્છા।
0: জি জি, અને તમને સૌને શુભેચ્છાઓ અમારા તરફથી।
1: આપની
0: સાથે કોણ કોણ છે?
1: મારી